0: কলকাতার সরকার বিরোধী হ্যারাসমেন্টকে মানে প্রতিবাদ জানাতে থাকবে এবং কলকাতার সরকারকে দেখুন।
1: দুধ আগে নিমিত্তা সংখ্যা সংসদ